ভেবে ফেলিল, ভালো ও কি হচ্ছে বেকা, ভালো করে ফেলে মা মে পাঁচ মারিও Mate, what is that? Why? Senior, which one is it? Young Quay, Young Quay, Young Quay.